0: দবল দোলা হাই বিনাডি হাতলে সাটাই
1: ধন্যবাদ টাইম পাস করার নোনে নাম পতাক গেয়া ফিল্ম একক বলাম হবাই একটা মানুষ একটা দোরা গান্নে